0: বাকসিস নামো এরি মান খাবাত বোমা না দে মচুক কাছে মানে এই নামো যারা বা তুলে সিলেপ চিট বোমা তিনি খান সকে
1: টপিক চিক
0: টপিক চিক ইয়া চি করবো
1: গ্লোবাল ওয়ার্মিং
0: গ্লোবাল ওয়ার্মিং কা গ্লোবাল ওয়ার্মিং না মানে জরুরি সব হব ছানা এনি মলনি
1: গ্লোবাল ওয়ার্মিং মিন্স দি গ্রেজুয়াল ইনক্রিজ ইন দ্য আর্থ এভারেজ টেম্পারেচার ইট ইজ মেইনলি কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস সাচ এজ বার্নিং ফসিল ফিউল কাটিং ডাউন ট্রিজ অ্যান্ড পলিউশন ফ্রম ভেহিকলস অ্যান্ড ফ্যাক্টরিজ দিস অ্যাক্টিভিটিস releases harmful gases like carbon dioxide into the atmosphere, which trap heat and make the earth warmer.

মিডিয়ামেকা দিও আকাশবাণী কার্গিলিন ওয়াক্সপো তুসর টুকনামেন্টের চোখা ছেন্দুক কাসাতা পুরগি গাজা চিংয়ের মাজাদ মোহাম্মদ হোসেন রেহনুমেকানা।

আসসালামু আলাইকুম দেব আকাশবাণী কারগিলিন বাজার দুনিয়া মিনাডিং ঈশ্বর সাহে পুরগি খবর উনখুরে ইয়ান্তি দনুঙা আহমেদ আলী তুরাবি ওয়াজির আজম নরেন্দ্র মোদী ইন্ডোনেশিয়া জিক্স কর্প আজকে নাফাল্লাগা গোজুক ছাচাইন গাছ বাসে ইউলিং স্কুয়ে বারিয়ান দাকসানি লাখথুত

মিডিয়াম ওয়েকা দিও আকাশবাণী কার্গিলিন ওয়াক্স পুতুস উর্দুনা মিডিয়াম ইউ সিঙ্গি সেন্দুক কাসা তা আকাশবাণী শ্রীনগর কানা উর্দানু খাবার উন্না তাফসিদান রিলেবে রিলেলা ডাং বাজার।